কেনগেডে আকাশবাণী শিলং খবর বান পুলিশ ইনিবদা লিংড কিমাত বকং সানচং খবর কেউ কভা কমিয়া চুকি নংসংসং লিংবা কা অন্ত্যোদয়া হাগ জিংসন চারখার আস নিমজং কা সরকার ডাব খন্ডাই ফোসনেম কচিং আই জিং শিক্রি চং কা আকাশবাণী উমেন্দ্রী রংবা কনরাদ গঙ্গল সাংমা উ অং বনস বিশারবনিয়া কা সরকার হলোর কচিং জা শাহ থাঙ্গলি হা শিলং বট উমেন্দ্রী সরকার বা মিনশুয়া উ জেমস পি কে সাংমা উলথেপ কৃতেং মিনতা গসনি হা শিলং বানিয়া খোনিয়া কা রাজ্যা সভা ইলেকশন কা খুবর কবনিয়া উমেন্দ্রী রংবা আদো নরেন্দ্র মোদি উল পিনশাই হলোর কিং সিনশার কবা না কবিনতা কভা কমিয়ান কবালা খাত আর্সনম কবা পিনলি চিমুট হলোর কিং পিন্দু নাক জিং দুক জিংকর দো বট ক জিং কিনটিউ ইয়াক রোয় কপার হাবারো কিলিয়াং হাগ রিনসান সোশ্যাল মিডিয়া উল অং কি জিংসং কুম ক জান ধান যোজনা ডিবিটি স্বচ্ছ ভারত পি এম আওয়াস যোজনা জল জীবন মিশন বট ক আয়ুষ্মান ভারত কি শট ইয়ক নৌরিম ক অন্ত্যোদয়া কি বা পিনপোই কি জিংমিনটোই শবারো কি নংসংসং উল অং বা ক টেকনোলজি কলা নাং কিনটিউ ইয়ক জিংখো জিংসুবা হাগ লিয়াং কি জিংত্রৈ কম বট পিনক্লান ইয়ক সিনশার খাদার উ মোদি উল অংরু বা কিনে কি জিংকলা কি